0: বিচর কবে লই মা, বিচর কবে লই মাম, ঝংঝঙে বগনে খরে কলম, অবত ছোরা কুদনে বলাম, দিন ভরি খেল দো মলাই নেই ভুল সাত পরে পছি আমালাই সোদ খই বাবা বনে রাম, খই বাবা বনে রাম, অসার মাইনামা পানি পরে রুজাউনে একলয় মেরো মন কসারি বুঝাউনে বন্তি হই চাঁদে নৌড়ারা পারি কম্পন সহ বিচর কবে লই মা, বিচর কবে লই মা।
1: তিন তারা তিন তীর ছড়কে নাহে রাম তীর নর মায়ালু, তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর ছড়কে নাহে রাম তীর নর মায়ালু, তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর ছড়কে নাহে রাম তীর নর মায়ালু, সারা সারা।